0: जाने जाने हनुमान जी। अच्छे ख्वाबों के साथ सोना और नई उम्मीदों के साथ उठना जागना, और इसके बाद तो गणेश जी की कृपा हर दिन हम सब पर फलदायक दे। पेश किया गया फोन रेडियो की डायरेक्ट स्टाफ पर्सनल के तरफ से और सभी फेरावेलकर के तरफ से मेरे प्यारे सुनने वालों, तोहफा के रूप में सभी स्पॉन्सर, सभी सुनने वालों, सभी भक्त प्राणियों के वास्ते आपके सेवा में पेश किया गया है। सभी भक्त प्राणियों के वास्ते, सभी सुनने वालों के वास्ते भजन माला कार्यक्रम को तमाम खुशियां, खुशनसीबियां पेश किया जाता है। स्पॉन्सर भजन कार्यक्रम सुनने के लिए आपको दिल से धन्यवाद किया जाता है, और स्वीकार कीजिए सेविका शांता की प्यार भरे नमस्कार। एक शुभमय दिन, एक शुभमय दिन हो, शुभ प्रभात, मंगलमय दिवस होवे।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 0736523247। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: Het COA waarschuwt dat er acuut honderden extra opvangplekken nodig zijn, omdat asielzoekers te lang in de opvang blijven. Meer dan 18.000 statushouders wachten op huisvesting. Ook de noodopvang van het Rode Kruis is te vol. Bestuursvoorzitter Remco Bakker roept gemeenten op snel noodopvang en tijdelijke huisvesting te regelen. De Amerikaanse Christa Park, die werd veroordeeld tot de doodstraf voor het martelen en vermoorden van een tiener, is bij bewustzijn na de mislukte executie vorige week. Ze kreeg 2 dodelijke injecties, maar bleef ademen. Na ruim een uur stopte ze met de executie. Park is aanspreekbaar en ligt nu vastgeketend aan een ziekenhuisbed, en ze ontvangt intensieve medische zorg. In Hogeveen werden gisteravond 6 personen aangehouden, onder wie minderjarigen. Het is al dagen onrustig in het centrum, waar jongeren op fatbikes rijden, voorbijgangers intimideren en vuurwerk gooien. Eergisteren werden al 8 minderjarigen gearresteerd en 2 fatbikes in beslag genomen. De gemeente zette eerder extra camera's en een samenscholingsverbod in. En Nederland krijgt in 2045 naar verwachting elk jaar een kwart meer kankerdiagnoses en sterfgevallen te verwerken dan nu. De zorg lijkt er nog niet klaar voor te zijn, vooral door de toenemende vergrijzing en bevolkingsgroei. Er is ook een duidelijke manier om dit scenario te keren. Zo'n 1 op de 3 kankerdiagnoses is namelijk te voorkomen door een gezondere levensstijl. Het weer nog. Het blijft vandaag overdag droog en aangenaam zacht najaarsweer. Vanmiddag stijgt de temperatuur op de meeste plaatsen nog naar een warme 20 tot 23 graden. Aan het einde van de dag slaat het weer om. Vanavond raakt het overal bewolkt en trekken er vanuit het zuidwesten diverse buien over het land.
5: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
7: Dit is Vahon Hindustani Radio.
1: Hare kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. Aap jaiye hamara website hai aur hamara email hai info@vahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07-3652-2047 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@vahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramse.

0: अदालत का काम करता है जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
1: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
0: Advocaten kantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B, Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
2: Voor hulp bel nu 015-21-59-22-7.
0: Advocatenkantoor aan het Raamsoet.
3: BGL Reizen, dagtoer Aken, Duitsland op 12 september 2026 voor maar €39,50 per persoon. BGL Reizen, 10-daagse busreis naar Spanje, Lloret de Mar, van 16 tot en met 25 oktober. Excursie Torenda, Mark, Andorra, Tax-free Barcelona. Appartementen, 4 persoons, basis van 4 personen, €405 per persoon. Hotel op basis van 2 personen, inclusief ontbijt en avondeten voor €510. Opstaanplaats. Ten Rijswijk, zwembad De Schelp en station Rotterdam. BGL Reizen, 3-daagse Londen to live in concert met Jubinau Teliale. BG vertrek zaterdag 12 december, terug maandag 14 december. 14 december. 3-daagse Londen to België Reizen, live in concert, live in concert Jubinau Teliale. Dag 1 Zoutdal, dag 2 Jubinau Teliale live. Dag die Blue Water Mall. Het is gratis koffie, thee, frisdrank, water in de bus. Een concertkaarten vanaf £50 op stapplaats Den Haag. Info reservering. Bel Preach op 06-300-1700-1 of mail naar bglreizen@outlook.com.
4: U luistert naar Hindustani Radio, Radio Faro.
5: Digitale radio, wagonfm.nl.
6: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
7: Frankrijk heeft het gebruik van flitsgranaten bij scholierenprotesten opgeschort nadat een 15-jarige scholier een hand verloor door zo'n granaat. Minister Laurent Nunez vroeg om dit te stoppen. Er lopen 18 politieonderzoeken naar buitensporig geweld. In Parijs verloor een 14-jarige scholier zijn tanden door een traangasgranaat. Wie vanaf 2029 een nieuwe verwarmingsketel nodig heeft, moet waarschijnlijk een slimme hybride warmtepomp kopen. De regels worden strenger, waardoor een gewone cv-ketel op gas niet meer genoeg is. Het plan lag er al eerder. Het kabinet Rutte 4 wilde de warmtepomp al vanaf dit jaar verplicht maken. Dat werd later weer geschrapt door het kabinet Schoof. Rond het Vredespaleis in Den Haag gelden vandaag extra veiligheidsmaatregelen vanwege een herdenking van 7 oktober. De gemeente neemt zowel zichtbare als onzichtbare maatregelen om de veiligheid te bewaken, maar geeft geen details vrij. Het is vandaag precies 3 jaar geleden dat Hamas en andere groepen Israël aanvielen. Ook op andere plekken in het land wordt stilgestaan bij de gebeurtenissen van 7 oktober 2023 en de daaropvolgende oorlog. Donald Trump is van plan zeer binnenkort met Poetin te bellen over het overlijden van een laboratoriummedewerker in een pestinstituut in Irkutsk. De vrouw stierf vrijdag mogelijk aan de pest na het breken van een reageerbuis. Russische autoriteiten spreken dit tegen en noemen de doodsoorzaak onbekend. De WHO vroeg om meer transparantie. En na een wandeling van maar liefst 28 jaar is een Britse man bijna weer thuis. In 1998 begon Carol aan zijn indrukwekkende wereldreis te voet. Sinds zijn vertrek heeft hij ruim 50.000 kilometer afgelegd en liep hij door 29 verschillende landen. Intussen is hij weer terug op Britse bodem voor het allerlaatste traject. Nu hoeft hij nog zo'n 450 kilometer te lopen om aan te komen bij het huis van zijn moeder. En dat is de plek waar hij 3 decennia geleden aan zijn wereldreis begon. Het weer nog. Vanmiddag zonnig met sluierbewolking, al trekt in het noorden de lucht geleidelijk dicht. Toch blijft het overal droog. Het wordt opnieuw een warme middag voor deze tijd van het jaar. De temperatuur loopt op van 19 graden op de Wadden tot zo'n 21 graden in het midden van het land.
6: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
5: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
8: Kalana jane uchi neech, kalana jane jaat, sources die baant aan DJ, humko apni aasirwaan di tamam radio fahon ki sunne walo ko. Hamara ram ram namaskar, pyaar bhari adam sasye kaal. Johnny number one hai hamara naam, aaj ka desh videsh ke samachar ko sunana hai hamara kaam, yehi hai hamara mohabbat bhari aur pyaar ki paigaam. आज भी आप लोग के रेडियो फोन के माध्यम से देश और विदेश के समाचार को हम बताएंगे, समझाएंगे, पढ़ेंगे और सब सब करेंगे हमारे यारों, हमारे दोस्तों. इसी चून से हम आपको लेकर पहले चलते हैं भैया फ्लिक फेल के ओर. तो बोले जॉनी बतिया कैसे है, कैसे है बतिया? तो बतिया ऐसे है नानी, बतिया ऐसे है कि सूरीनाम में भैया हम लोग जानेला फ्लिक तो कई गो है ये नवाख मुसबलाई से संदराई तो सब कोई जाने है, सोरखन हूप के जानो, निकेरी के जानो है और तो बाकी और कुछ हैयो ना है. लेकिन सूरीनाम में बहुत जबर ड्रग्स के इलिखाल इलिखाल फ्लिक्ट फैल हुआ बनावे है. जब पकड़ा जाए भैया तो सब जा है बम वम दाग के कुछ दाग के और फ्लिक फैल तो हमें भारी भारी होल कर दे कि जो ने अप्लेन हुआ ना उतर पाई. मौसी बकी प्लेन हुआ उतरे से पहले गड़ावन ड्रग्स डीलर वन फिर जाए के भर दे भैया. लेकिन बात अब देख फिर एगो मिलल है गोलियार्थ खबित में और है पारा में, डिस्ट्रिक्ट पारा में फिनो एगो एलिखाल लैंडिंग्स बान मिलल है सूरीनाम देश के बातचीत हुए है और मिलल है 4 तारीख अक्टूबर में. तो लैंडिंग्स बान के साथे साथ हुआ पे बोलेगा फ्लिक्टोइक के बांती के स्पोर भी मिलल है कि हुआ प्लेन उतरान है, फ्लिक्टोइक उतरान है और ब्रांस्टोफ के बारिल पाई से जेमा तेलवन वाला रहा दोस्त तेल के बारिल भी मिलल है और बताए गई एगो त्वी मूरख मोतरख त्वी मोतरख फ्लिक तय हुआ जर के भसम हुई गे रहा दोस्त एगो प्लेन पाई से जो जर गे रहा दोस्त हुआ पे मलियन सब उतर गे रहा भैया हुई से के प्लेन हुआ में कुछ भैला सबन स्पोर बचावे खनो में आग लगाई जरा दे वन दृक्षवा उसे 100 गिना और महंगा है जो सबन फरफूर करी से. तो यहाँ बताए गए नार्कोटिका ब्रिखान जो सूरीनाम में है इन लिखिंग दिंग्स अरेस्टासी टीम एकर बारे में गए सब ओरिएंटेर करी से भैया और बताई से कि कौन ची हुआ मिलल है वेख दिल लैंडिंग्स बांध पे मिलल है और बोले खबरें फुस्प्रेड ओवर द लेंथ लांग मेयर फाटन एंड जेरिकेंस भी रहा और बोले इन द ओम खीव वेट ओक आइड खबरांत तुई मोटोर ख फ्लिक्टेक भी सबन पाई से और बताई गई है का फ्रेव वेल सीकर आन खून हुए दैट इट ओम ड्रग फ्लिक्टेक खात ओम मिसीना है ड्रग फ्लिक्टेक के बारे में है एंड आ ओवरलेग में द ओएम सब बारी ला गए बाकी नतीले एक को आदमी ना पकड़ाने भैया द फोंस कम एंकल दाग ना दैट Jennifer Simon tijdens haar jaarrede voor het dienstjaar 2027 op woensdag 30 september aandacht vroeg voor de aanwezigheid van kleine vliegtuigen in het achterland. Tobole het staatshoofd gaf aan dat er meer informatie nodig is over wat zich in het binnenland afspeelt van een Suriname. Bon, Simons bolera bolet loket jij binnenland me bij jij denk ik kijk hoe illegale vliegtuigen hoe op oude he. Toen je baat he, hamari piari piari Suriname ke janta. To okat baat me dosto hum teri jaila. और आगे को अपना प्रोग्राम को लेके और बोले हैं बंक जो सुरीनामे में भैया तू जइयो जइयो सुरीनाम के बैंक में और बोले हुआ पे जइयो पैसा स्टोर करे और या दुकानदार बाटे या कहीं पे पैसा पठाइयो या सौदा में जब बहुत पूछताछ हुआ पे बंक करे है तो जनता हुआ हैरान हुई गए हमार पैसा है और तू कहे इतना पूछताछ तू करे है यहाँ बताए से फील मैं सुरीनाम हर कैनन हर कफूल बोले तोर पैसा है बोले तू पैसा मांगे पर फैमिली के बैतलात में देवे ली फ्रांसीर बोले हम मांगेला सौदा कीने और बोले एंड दान बखेत है फ्राख उर्चे बैद बैंक तब शुरू करे बैंकवा पूछे कि तू पैसवा कहां से पहले है कहां तू पठाइए का करिए तो आदमी बहुत हैरान एकर बारे में सुरीनाम में बा और ऊपर से बैंकवा पूछेगा कि काहे के तू पैसवा मांगे भरे वार फॉर इज बता ले और के हुआ ऑन फंग करी तू ई पैसवा के बारे में तो के फक्तूर बा तो सोमख क्लांत सुख्तन अंदर वर्दन बोस हेट इज टॉक मेन खेल इज अ फील कोर de reactie en ergens is de reactie begrijpelijk, maar er is ook een andere kant die vaak onderbelicht blijven mensen. Banken ke verplichte Suriname verplichte usab ke kaabule jane ke verplichte jane ke ki klantua paisua kahan paise drugs ke paisa na hoi bhaiya tu jane wetwas anmi bahut jabar kare abbe hum news mein batayli hain ki flick tight milal hega aur landings ban mil usab drugs unka paisun kahan hai kani ohi paisua na tu mange pathave and dan mag niet seven ke khali magel illegale na legale paisa pathave thave ke ohi mare banken reglementen, dat ze dit gaat ondervragen mensen. Sommige klanten zuchten en anderen worden natuurlijk boos, maar de banken zijn wettelijk verplicht om alles te weten. 19 november 2022 mee, toen de wet ter voorkomen en bestrijding van de money laundering in de terrorisme financiering, kortweg WMTF, deze wetvervanging, verving oudere regels en verplicht banken tot cliëntenonderzoek. 2024 augustus mee wijzig bij hen je beter te sluiten met de internationale standaarden. Dat betekent niet dat de bank u wantrouwt. Het betekent dat de bank moet kunnen uitleggen waarom een transactie plaatsvindt, zeker bij grote bedragen of betaling naar het buitenland. Want hoe heb je het mee, bhaiya? Drugsdealer, een miljonair, bhaiya, je sab koi ke paisa maag pathawe ke, ta aadha den haag sab een drugsdealer, ya kille wat bhai. Maar daarom is de regels dat ze precies willen weten van waar komt de geld. Neem een eenvoudige voorbeeld, ja, die collega, ki tu 5 jaar Amerikaan dala, bole naar een bedrijf het buitenland toe mange pathawe, bole de bank ziet het bedrag, maar niet automatisch het doel, bole bank wa khali bedrag hua deke, bhai, na deke tu paisa ke pathawe hai. Als u zegt, ik koop goederen voor mijn winkel, dan is dat een begin. Ki hem dukaan ke sauda mangela, te bole u begin hai. Maar bole bankwa bole hai, hume factuur dekha, ook om een factuur vragen. Niet omdat u iets fout doet, maar omdat de bank moet kunnen vaststellen dat de transactie past bij wat zij van u weet. To i banken bare me bhaiya elektrische geld overmaking vanaf $1000 tot €1000. Ja batawe de wet kent een specifieke regel voor incidentiële buitenlandse elektronische geldovermaking van $1000 tot €1000. Daarboven moet de bank extra informatie verzamelen, maar ook onder dat bedrag mag de bank vragen stellen. Als dat aanleiding voor is, het bedrag is niet de enige criterium. To bhaiya bataye gaye hai to bank se mange overmaak kare $1000 ya €1000 ohu bank wa to se puchega kaise ba international zijn er afspraken gemaakt binnen de financiële Action Task Force. Bullet 2 aanbevelingen zijn belangrijk mensen. Recommendation 10 over cliëntenonderzoek en recommendation 16 over transparantie bij de betalingen. Februari 2025 met bulletin aangepast zoals de laagrisico klanten voor eenvoudig onderzoek mogelijk is in juni 2025 met 16 aangescherpt om internationale betalingen veiliger en transparanter te maken. Deze herziende standaard moet uiterlijk 2030 zijn uitgevoerd. Tojenta ham janil gussa hai madrugziler won ke bahut paisa bhaiya tulon jano kon kon auto chalawe hai kai kai machine ghare dharal hai 10 10 auto aur hum ye kaam dhanda na kare hai kaliya bhata bechata bazar mein ek baris baad auto bech ek shuru kari che to so jo paisa kahan se aaye bhaiya bhata bech ke to auto badrai na kol paiye na bole sab auto badrai ke bhata bech ke tuna 1 million je bhi mile ke ghumiye dollar ke banchit hai aur tu mangye boli hum jaye netherlands mein nahi europe hum jale ko ghar ki ne to u million wa paisa tu dhal le rahi hai want da kai hier in netherlands nahi kopen op de juiste manier want dat is witwassen en voor de witwassen willen ze alles weten mensen dat wil ik even duidelijk aangeven op de kop ja aur aage hum jaye hai Jij automobiles beschoten en aangereden door rovers die terug of vlog al vluchtauto. Ego automobiles, bhaiya, beschoten ook eens van dagise. Oké, dagi se, chorwan dagi se, aan auro beskoten en aangereden door rovers, giski terug op de vluchtauto. Dek chakalit, bhaiya. Aur ek hem Facebook pe tu dek se kega, 45 jaar ke automobile se, somar ke sanja ke baanchit hue hai, aur uhega een pengelstraat met zijn naam mee gericht geschoten op een auto ego auto koper dagise met gewapende overvallers gingen betalen bhaiya aur betawe moshi nadat ze hem hadden beschoten achtervolgde het aangereden die drie gemaskerde mannen sloegen vervolgens op vlucht hun donkergrijze Toyota fiets werd later verlaten aangetroffen dus pilot Jorwan dagise auto wapet auto wala anamia dagise bleek behele ego inspector raha skoutwa ki sab dage raha maar je skoutwa jai ko ke dage lagal te chorwan bhagge hai yahan bataege police inspector is die anweta Toyota starlet van een zorgen hoop se ujatra mara treta me maar konchi oma dhalera bhaiya auto batia na tab to luteda to ke luti se bole hai ga ego karia karia Toyota fits bole hem khareim tijd oke achtervolg karis to wa ke ab bole hai tun dei dei ego Kruising de ochtendshop in het straat ke verkeerslige je rukkel hem. Otra me fitswa jai ke. Achter hem to stilstaan okar pachwa jai ke rukkel hem. Afia zijn achteruit spiegel i take he. Ki tien go gemasker dan me otowa ke piche. Apan bandoek lege vuur wapen lege utral he. Au itre me geen spiegel om schultua deklees he. Au bole een van hem loste nog een schot op het auto mensen. Au bole dede wis via het bronfiespad weg te rijden. Maar de overvallen zetten achtervolging in. Dus je kunt daar dag is het ook door Ibronfis pas maar ze pad maar ze bhagel he. Baki is het achtervolgen die ze toch ook de dokter of in het monsterland mee probeerde hij hem af te schudden. De fiets bleef hem achtervolgen en reed zijn auto uiteindelijk van achterna. Volg kerke auto wakke pachwa marise. Obole daar op stapte die uit en schoot hij gerek op de Toyota fiets. Otre me schoot wa utral he inspector wa. Al gerek Toyota op per dagise. Obole het voertuig werd aan de rechterzijkande door kogels geraakt. Overvallen ontkwamen vervolgens via een pengelstraat in de richting Brumastraat met z'n geil heen. Een auto wat pijgen van ja, daar op de achterzijde van de Sipen Stienland mee. Obole de verdachten hadden de auto verlaten. En ik heb volgens de politie overgestapt in een ander voertuig. De Surinaamse politie is onderzocht van ja, onderzoeker heen. Zeg wat gebaat mee. Maar kies je pijn met jij onderzoeker heen. Choruan kahe ekki etra onder fukkari se ekano to hua me konchi raha drugs raha ki paisa raha ki kaun aisan cheez raha nani ki choruan etra jaban के अखतरफोल्ख करी से भैया देखो अब बउसवा का बोले है मिनिस्टर फ्रॉन बैतलांत जाख के बउफा बोले 20 मिलियन अमेरिकन डॉलर स्लेक्स इज द स्टाप सुरिनाम से बॉस इज फेल मेट वन बोले 20 मिलियन अमेरिकन डॉलर पाई से बोले सरनाम के जंगल में बोले और जबर वार थे बोले इस तू सेकिंग पाई से 20 मिलियन के डॉलर के फॉर नेचर बहुत इन फॉल्स मिनिस्टर मेल्विन बाउफा स्लेक्स अन बखिन सुरिनाम विल दैट द इंटरनेशनल गेमेंस्कप मेयर फाइनेंशियल फरंतवोर्लिकहेड नेम फॉर हेड बहुत फंड्स इन बॉसन terwijl het land ruimte houdt voor economische ontwikkeling. Ook de gemeenschap wanneer rond het bos wonen moet er van de financiering profiteren. Tot je ingi jukano rebelo paisos usap ke bija in profiteer kareke. Amma ke bole so kare se bahu dur ja hai minister beofa kareke pahle de khao. Ta bole jungle hamlo itra kali bole okar baan me chahi paiso a reke bole 90% van het Surinaamse grondgebied met bos bedekt te houden. Beofa vindt dat een geïndustrialiseerde de landen tegenover de inspanning een grote verantwoordelijkheid moet nemen. Het raam paisa milel ma paisa bole hai juka ingik chahi jaye ke makka bajai bhaiya tulo apre jane hai turiya kaise hai tulo jano bhaiya bus chauffeur bahut rukloos Suriname desh mein wo bus chalave bhaiya platform anika ke fitse pat pe inhal kare hai wo ek mare sanam mein bada dal lage phame ho to chalavan bhai one seven bahut rukloos chalave hai ab dekho bole hi batave hai rukloos rahe khadra buschauffeur kan gevolgen hebben voor vergunning en chauffeurskaart. De roekeloos chalaise buschauffeur riskeer kreeg ook een rijbewijsje naar jijga. Of bole hega vergunning bietje naar jijga. Dat kan wanneer de wet daarin voorziet. Bole hega het ministerie Transport Communicatie TCT ke bole he. 5 tarik oktober ke bole usab strengere controle ke liye. Bole hega aanleiding bole usab deke ke chauffeuren verkeer mee bohut roekeloos chalawe he. Of bole hega via de directoraat transport worden controle samen met de politie en andere betrokken instantie aangescherpt via bole aangescherpt via to ye sabat bole hai ministerie van TZT ook vervoersbranche zelf wordt aangesproken bushouders chauffeurs worden opgeroepen mensen to i buschauffeur ke bare mein to lo nitra jor chalawe hai ab dekho ka hone wala hai to hamari janta hamari pyare pyare janta अब देखो भैया तुलो जाने हैं पहले के एक्स मिनिस्टर फन यूसीसी एंड पॉलिसी हम ना बोली ला भैया फे यहाँ पे के तहत पे हम बोली ला एक्स मिनिस्टर एनडीपी के और हैगा सेलोस भैया सेलोस के तुलो जानो है तो और ये बड़ी क्रिटिक लेफर करी से हमारी जनता और जो क्रिटिक लेफर करी से और लेफर करी से ओकर एटम पाई के ऊपर भैया यहां बताई गए हैं फन डेक सिलोस बोले एटम पाई बोले अपने के बलाख करी से बोले उ सोचे हैगा कि उ देना ले बात तो मिनिस्टर के बात से का ये खा नीट करन बपाल फॉर द मिनिस्टर व्हाट है मुदुन Dat is Jennifer, een jurist Jennifer van Dijk Silos, bole hij NPS'er. Poutini atom paai, kiki apreke bahut balakhlak kari se. Bole u soche hega ki u baas minister ke ka jonu boli hoe ke. Bole wel als voorzitter van de vaste DNA commissie onderwijs. Volgens de jurist is het niet aan het parlementariër om te bepalen wat een minister moet doen. Ja, wat hij gaat, bole sumana yu leki DNA. Bole saai lekla van DNA, je gaat niet kunnen bepalen wie koontje minister ke mag kareke koontje ke na mag kareke iemand van Dijk Silos boli zega moet vooral NPS gaan letten op dit soort zaken Atom Pai bole hega bole hamme bole foroid kang na deka hai onderwijs me bole larkan bole hega twee terwijl kinderen, studenten, leerkrachten, ouders daarvan dagelijks de gevolgen ondervinden. Bole daarom vertrek ik als voorzitter van de onderwijscommissie, leidde tot de verschillende politieke reactie. तो एनडीपीआर भैया एगो मार्शल उस बेरे तुलन सबको जाना हो कि तो बोले बस ट्विस्ट द लीसिंग फॉर आटोम पाइ स्टिल द एनपीएस दोरती हुवेर अल 20 अगस्त 2026 तेदेस एगो हाउसहोल्डलिक vergadering में tot voorzitter was benoemd. Hoe ver bevestigt de benoemingsdatum eveneens in het dankwoord van haar Facebookpagina. Tot je opsto, eerst hebben we baat op de ko. Sermak kake oor hem jij hinani. Sermak kake oor jijla hua ke SWM ke pani gandha hai bhaiya. गंधा है कोलेर पानी जो उज्जर चाहे भरन होई गे है और एसवीएम के पानी जे तू ना पैसा भरियो भैया तो उ डायरेक्ट तो के आई के काट देगा वो ओनर जो सर मक्का के है हमार मौसी लोन हमार नानी लोन बतावे यहां पे खरई में तक प्रॉब्लम है उसे पैसे वाटर आउट द क्रांग फॉल्स हैन हीफ्ट द वाटर रिकल माता गंधा है भरन होई गे है ...bolle vertrouwen van Cum Sims in andere huishoudelijke doeleinden. Sommige bewoners zeggen daarom genoodzaakt te zijn water te kopen. ...bolle upani, bolle hemlo nachtgebruik paila. ...bolle hemlo kajike kineke pare dukaan me. Afgelopen weekend me bolle sarmakka me. ...bolle en spraak met bewoners over de situatie. Surinaamse waterleidingmaatschappij. Maar vinden dat een structurele oplossing uitblijft. Maar te iemand hij foto tot ik hawe bhaiya kwara sanke waterleiding ke omaki wanika mai gere een van de bewoners vertel ki ook een situatie ser makka me ukaitje ervaar karise bole momenteel bole pani probleem ba safa pani na gire he bole wat een mus in het land hebben wij hier in Saramaka niet terwijl de HWM station Tijger kreeg gewaand hoe dosto terwijl het SWM station Tijger kreeg heel dichtbij is hebben wij thuis geen toegang tot goed drinkwater waarom de Kwarasanke naar bij jij hega Tijger kreeg waarom het hier bijna elke andere week in het land wel de mogelijkheid om gebruik te maken schoon water ze lekker tegenkrieken en mister makkake na te bolle hege bewoners wapen bolle hege kwaliteit panieke bolle bepaalde moment pe panie na gere dagelijks uitroende handelingen moeilijk te gebruiken bolle hege klachten ze van krisen SWM mee. Volgens hen kregen zijn daarbij de toezegging dat maar een oplossing zou worden gezond bolle wo epole gaan zoeken maar bij de koplossing naar bijle telkens krijgen we te horen ja het komt goed we krijgen oplossing maar er komt nooit goed steeds geen oplossing ik maar he jonge Suriname de stap genomen om in de media te verschijnen adjoint chief media me verschijnen bijle uit de johnny lage zomaar thoro o braak saai je bhaiya o hem me betawe ke Tuurlijk is het kaam he. Ik heb een dierotank. Ik bole, als je komt kijken, is het een grote modderboel. Je ziet overal vuil en zwarte vlekjes. Zoveel vuil. Je kunt het niet drinken. Drinken is echt uitgesloten. Dus een mieke dierotank kwam. Ze van waterleiding. Ze hebben we he. Te hitere voorste drukking. Er heb een toilet. Meneer Panien. Agiri bhaiya. Toen ja, betalen we de aanleiding van de klachten spraak. Met die hoofd SWM. Sarmakake. Ook een naam Prichen Sarabjit Singh. Dat is niet helemaal waar. Bolle, ik ben vorige week samen met de minister ook in het veld geweest. Omdat we recent 2 klachten hebben ontvangen. Ik wil ook aangeven dat mensen naar de station kunnen komen om hun klacht door te geven. De hele Mianabiswaskere he. Bolle, verouderlijke leidingnetwerk. Over de oorzaak van de geur zegt de diershoofd ten aanzien van de geur kan ik wel aangeven dat dit soms te maken heeft met de veroudering van een leidingnetwerk. De Sarmakak een beetje klakker is. Of wil je Purana hebben? Bhaiya to ke nawakar. Want to Purana paisa thoro li hai. Ab dekho bhaiya hiya ham jaila. Ego aurat bhaiya paudat raha. पौड़तरा भाई पौड़तरा अनफ्रो सोमर के संजा के गल पौड़े क्लारा क्रिकी में और पौड़त में ऊपर न आयल भैया बूढ़ के मर गए बिचारी हलफद्री संजा के बोले सिपाही गले संदराई के और बोले ओकर लेक निकारी से बोले अन दैक प्लुक फॉर अ ब्रांडवेर इज नाले लोकेशन फॉर ट्रोकन ओम असिस्टेंसी से फलीनन तबरी दुख के बात है एक औरत जान गेला पौड़े और पौड़ते में बूढ़ के और बेचारी मर गए है। और ये बात है दोस्तों सूरीनाम देश के। और आगे हम जाए है भैया पोखिन तो खवापंद बरोफे योहान अडोल्फ पेलंगस्ट्रात में। हाँ, योहान अडोल्फ पेलंगस्ट्रात में जो नबिस्कोतुआ के बारे में बता रही ओकर बारे में जो उरुफरवारा भैया फास्ट कैंटीकन लगाया रहा ई बत या तुलुक के ना बता रही तो हम बोले ओहू तुलुक के हम जल्दी से बता दे। वन आदमी बोले कैंटी के प्रतवा ना लिख ले रहे नंबर वा भैया चोर भैया दागी हुआ पे जहां ना चाहे दागे के मौसी तब बोली चुतरिया आप दागे ना ना ना ना बहुत खराब का जहां दागी से एगो बरूफिंग भैले दम बोर्ड स्त्रांत में श्री नाम में तो हुआ एगो सेवरंत में देख यार कमान के लगल है ओकर खसलाख दिल में भैया। हाँ अब देखो खसलाख दिल मोई से अपन काम कर पावे कि ना कर पावे है हुआ पे जाए क्योंकि लगल है स्कोतवन और खमस्कर द फरदख्त खेंगे भांदोर ओकर सोना के केती ले के मोबाइल ले के भग गए है। और बोले ओकर भाई जो रहा भयवा गए है लड़े भयो से पिस्तौल तानी से भयवा को ऊपर और दोनों भयवा को ऊपर फाल करके और ये का बोले है रोफर ऊपर से दाग के एगो भग्य भैया और वो हस के थिंग फ्रॉम द हॉर्स क्रूक है स्लाख तो फॉर फरसेट से वार्नर वॉर्सलिंग ऑन स्टोन मेंस। तो आप लोग को हम एक गीत सुनाते हैं हम आते हैं बाद में।